0: করে আল্লাহ করা শুধু যে একটা টিকে হই না ওই সহসে হই না এ বলি সে লোকে
1: বাবা ভীরু ভগবান সুবি সন্তে উনি লিখাইছে পিসু বসমে